হলি খামন ডাইমু ধরন থাম অসিন থাইব না হননে ইতে মা মুদি সিরে যা ইন হাওরন মি জোডো মি ফালিন দো গাসি দি বুগিনাই গন্দে হদু নু মি জিবি নির্দু মি পেড়ি দাম মি সুপ্তর গোরন গোসল মে হডা কো ডেজা ফিটার মা